0: লাগা সিমটমস টু ভমিটিং, ডায়রিয়া, পেট বিখা, স্কিন র্যাশেস, চেহারা, জিবা আর লিপস ফুলি যা, শ্বাস লবলে দুঃখ পা খান আছে। ইটু খান লাগা কারণ তো খা লওয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে। খা লওয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারি খান লিখি কিনে থাকা তো ভাল পারা পড়ি লবি। ইটু লিখা খান তো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন, নহলেবি ল্যাকটোজ ফ্রি, গ্লুটেন ফ্রি। খা লওয়া গাঁতে নামিলা খান তো না কিনিবি। যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে, আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তো আটা ময়দা খান না খাব লাগে। খা লওয়া পারা অ্যালার্জিক রিয়াকশন বেশি হইলে ডক্টর লগতে চাই লবি। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড।
1: আপম নাঙ্গিং এইচ আই ভি খো এইডস ইয়াদি বা খো রাদা বা এক হাজার আঙে থরি থাঙে ইচ এইচ আই ভি আছা মানা বা খো হাপ লিরো খামছো বা আলং লং
2: ইপা ইউজিং কু এইচ আই ভি চিংটাং কর উচিলা ইউ বা আঙ্গো মতে আফরাতা বা কো আপা ময়ুর উচিতিলা প্রোচে থোলা বা নিয়ম না ইয়াদি রে
1: আত্র আরিং মালিবা ইসানা আলিমি কলবন
2: ইপা ইউসি হি নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কু মতে সোরে।
3: It's a very good morning to all the listeners and welcome to Akash Funny from Chagapan at 103 MHz. It's a beautiful Thursday morning here at the state capital. And yes, I think, you know, it will rain later. So yes, but your RJ team, as always, abbala bukenai. So yes. Anyway, it's a good morning and hope you guys are awake. And if you're awake, well, welcome to another session of your Good Morning Nagaland with your RJ Tim. And yes, I have the playlist ready for you guys and hope you guys are ready to enjoy the playlist with your breakfast. And it's always good to start off your day with a breakfast, right? Not only a cup of water, but just have a hefty breakfast. You know, it says that if you have a hefty breakfast, you know, a lot to gumole munje. So yes, maybe have a light breakfast and then make your lunch a little bit hefty. So yes, if you're enjoying your breakfast, I'm going to be playing our beautiful and awesome tracks just for your listening pleasure. And you can try sending in your messages, your good morning messages to 94368053333. With that said, the first track that I have for you is James Blunt with You Are Beautiful. And yes, right after You Are Beautiful, I have the track called I Wanna Go Too Far. This is from the album Thinking About You, none other than Trisha Yearwood. So you guys lay back and enjoy the music. You're tuning to Akash Fane from Chakapan at 103 MHz, listening to our morning session of Good Morning Nagaland.

0: claims he held talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan during a secret visit to the UAE amid the Iran conflict, calling it a historic breakthrough in ties. Dimapur District Disaster Management Authority holds first quarterly pre-monsoon preparedness meeting. Assam government to introduce uniform civil gold bill in the assembly on May 26th. Chief Minister Himanta Biswa Sarma says a special assembly session will be held from May 21st to 26th, during which newly elected MLAs will also take oath. West Bengal government lifts all restrictions on the interstate movement of potato, onion, fruits, vegetables, oil seeds, food grains and other essential commodities. The restrictions were imposed earlier by the erstwhile TMC government. CPI Director Pravin Sood gets a one-year extension beyond 24-5-2026. National level quiz for Vikasit Vipran Villages Program 2026 on My Bharat platform launched, to be conducted till 20th of this month and is open to youth across the country. India Meteorological Department predicts severe heat wave conditions over North, West India and heavy rainfall in Northeast region. And Kohima Red Tigresses leaves second edition of Nagaland Women Futsal League after defeating United Girls Kohima. That's all we have in this news headlines.
1: WFM Dragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: FM
1: 103 MHz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটো বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাজতে ইটু খাটো গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতো ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাটো ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, জন্তু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একই তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটু পারা কিসিম বিমারী উলাই দে, যোনটো খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিসিজ আর লিভার বিমারী। কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপনি লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখবলে ইটু কদম খান লবি, ফ্রাই করবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াটা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খালুয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি, সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে, ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বার বার উলাই থাকিবি, ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না উলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি। ইটু জানকারি দি আছে স্টেট ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
0: Good morning once again, my dear friends, my lovely and awesome listeners. Abani khan sobke program ni swagat kori ase Agashwani Kohima FM Tragoban 103 MHz te abani khan lago host aur dost Arjitam jan lagode. Well, my dear friends, abani khan sobke welcoming you to a refreshing musical morning filled with timeless Bollywood duets and unforgettable chorus songs. So, Ajilaga playlist will celebrate melodies where voices blend beautifully from romantic duets to energetic group songs that bring people together. So, my dear friends, abani khan khore thakibo pare, noile bi office te taratari jai thakibo pare, noile bi traffic te pashikina thakibo pare, abani khan kutkute thakile bi sit back, relax and enjoy this musical journey filled with harmony, nostalgia and smiles. Let the music brighten your day today. তো মাই ডিয়ার ফ্রেন্ডস, পয়লা গীত আমি খান শুনি কিনা শুরু করে হব একটা দিল ধারক নে দো ফিল্ম রায়সঙ্গা মহাদেবান যাশিতা।

জয় জওয়ানী হে দিওয়ানী ফিল্মৰ আপুনি এখন গীত শুনি থাকি যে ইয়াৰে মিখা লাগা লিষ্টনাৰ একজন বা গুড মৰ্ণিং ছাৰ হেভ এ নাইচ ডে কুইকিনা লিখিনা পটাই দি আছে গুড মৰ্ণিং এণ্ড থেংক ইউ চ' মাছ ফৰ ৰাইটিং ইন অভিজিৎ বগা জানবা আৰু বিকানা শুনি কিনা এনজয় কৰি আছে লিখি দি আছে থেংক ইউ চ' মাছ জন বাটন ফ্ৰম কোহিমা তাই বিজি লগা প্লে লিষ্ট একদম ভাল আছে কুইকিনা শুনি কিনা এনজয় কৰি আছে লিখি দি আছে গুড মৰ্ণিং জন পাথন এণ্ড শুনি কিনা এনজয় কৰি থাকিবি প্ৰগ্ৰাম খতম নহাদক রূপ সিং বে ফ্রম পাকলং সো নম্বর ওয়ান খার্পি আংলং তাই বি কানা শুনি কিনা এনজয় করে আসে লিখি দিয়ে আছে আজি লাগে প্লে লিস্ট একদম ওভার ছাকাস আছে কই না তাই লিখিনা ফটাই দিয়ে আছে গুড মর্নিং রূপ সিং বে আর থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন শুনি কিনা এনজয় করে থাকবি প্রোগ্রাম খতম নোহা তাক তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান আলগ আলগ মেসেজেস খান পথাই দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়ে আছে আর কোনবা লিসনার্স খান ইতিহাস টিউন ইন করে কিনা আপনি খান আমি খান লিখব মন আছে কোলে ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 9436805333 দাদা আপনি খানে এফ এম স্পেস এফ টাইপ করে না আপনি খান লাগা মেসেজ লিখি কিনা পতাই দিব পারিব আর আপনি খানে দিয়ে শুনি আছে আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর জে দমজন লগতে ডুয়েটস এন্ড কোরাসেস আর আজি আপনি খানি আপনি খান গানে আর বি আজি একর বজা থাকবলে কিনা আপনি খান লাগা লাইভ ফোন ইন প্রোগ্রাম বি থাকি হব তো আপনি খান এটা কোন কোন টিউন ইন করি কিনা আছে আপনি সবই ইটু লাইভ ফোন ইন প্রোগ্রাম দেবী হিসালো বলে কারণ কই দিয়ে আছে ফোন নম্বর আছে 0370224-3036 তাদের আপনি খান টায়ার করবি আর আপনি খান ফেভারিট সং আমি খান গে মাঙ্গিব পারিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক ইয়াতে আমি কানি দেখিয়া হব অল দি অ্যাক্টার্স দেমসেলভস স্যাং পোর্শন অফ দিস ফান ট্রাভেল সং adding authenticity and charm to the film's friendship theme. Let's take a musical road trip across Spain and three friends, with three friends celebrating life and friendship. Zindagi Na Milegi Dobara film ra Farhan Akhtar, Hrithik Roshan aur Abhi Deol Awaste. Music, this is Shankar.

হাই স্কুল জাংশন টু সেন্সেস পইণ্ট যা আর অহা দুটা লাইট ট্রাফিক থাকি আছে। এনে ছাগে জাংশন টু সেন্সেস পইণ্ট যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে, আর সেন্সেস পইণ্ট পরা এনে ছাগে জাংশন দিয়ে আহিয়ে লাগা লাইট ট্রাফিক থাকি আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটুই থাকিছে আজি ফুজুর লাগা ফার্স্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস। এইটু লাগা নেক্সট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়া হব 10 বাজি আঠাতে। তো আপনি সবই টিউন ইন করে থাকবি, আর ট্রাফিক লাগা সব নিয়ম মানি কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা ট্রাফিক চলাব কারণে বি কই দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, উই উইল কন্টিনিউ উইথ আওয়ার প্লে লিস্ট। আর ইয়াতে বিফোর আই ইউ নো মুভ অন টু দ্য নেক্সট সং, আপনি খান লাগা মেসেজেস কেন যাতে কোনবা পড়ি দিয়েছে। আর ইয়াতে কয়ে আছে আমি খান লাগা লিসনার হিকুদো জিমো ফ্রম জনপত, আর কয়ে আছে আজি লাগা চয়েস সং বেশি ভাল আছে তাই ভাল লাগি আছে, হ্যাভ এ নাইস ডে কুইন আলখিনা পতাই দিয়েছে। হিকুদো জিমো গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন, আর গুড টু নো দ্যাট ইউ আর লাইকিং ইট, ইউ আর লাইকিং দ্য প্লে লিস্ট, সদায় শুনি কিনা এনজয় করে থাকবি। আর ইটো নিচিনা আমি খান লগতে জোড়াই কিনা থাকিব কারণে কই দিয়েছে। দিন নম্বর আমগুড়ি এম ভি জুঙ্গা চান্দরা, আমি খান লাগা লিসনার নিতুল বরা তাই বি কানা শুনে কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে। আজি লাগা কানা গান একদম ছাকাস আছে, শুনে কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে। গুড মর্নিং নিতুল বরা, আর ইটো নিচিনা শুনে কিনা এনজয় করে থাকিব কারণে কই দিয়েছে। প্রোগ্রাম খতম নহাদাক, আমি খান লাগা রেগুলার লিসনার রমেশ পাত্র, দ্রোণ পাত্র আর লাকি গোলাঘাট আসাম রাবি, আজি লাগা সুপারহিট প্লে লিস্ট শুনে কিনা এনজয় করে আসবেনা লিখি দিয়েছে। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন, শুনে কিনা এনজয় করে থাকবি। প্রোগ্রাম খতম নহাতাক। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মেসেজ পড়া তাতে রক্ষি থাকিব। ইয়াতে মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আমি কানি একটা ইউ নো সাম সংস আর ইম্পসিবল টু সিট স্টিল থ্রু অ্যান্ড দিস নেক্সট blockbuster hit is definitely one of them, right my dear friends, jade ami kani huniabo alisha chinnai shanga madhavan aur javed ali avaste bandi aur bubbly film ra, and the song became iconic for featuring aishwarya rai bachchan alongside amitabh bachchan and abhishek bachchan together on screen. Hunikina enjoy group music, this is shankar ishan or loy.

0: sundar abdi la compose song kan do man
1: Thank
0: khushi
1: you.
0: ise ma'am man bhal ra lyric khan bi man bhal aro apni la composer de bishi sundar ase de
1: Thank
0: apni
1: you.
0: Gift yaro apni man tak lina nya ro itu do listeners khan karne huli isor like dibi bishi bhal kam kurina ja ase re thank you so much ma'am
1: Thank you.
0: Acha since amen idaro amen laga karyakram samapla samai de ise amen yer ba samap nokra ke re apni amen la dear listeners khan karne message sandesh huli bi dibu paribo
1: সবসে আগে মই এটা গিফটো ঈশ্বরকে বেশি থ্যাংকস দি আছে আর আমি সব কিবি আর মালা লিসনার্স কান কিবি এটা গিফটো লুই না খুশি মিশা মিশি দে পারা কিবা না করবি কেন মই তো এটা আছে আর হাতিয়ার একটা ঈশ্বর বার মাঙ্গি দিয়া তো ভালবার ইউজ করিস বলে তো আর বি মানুষকে বি বেশি বি আর রিচ আউট করলে পার বলে লাগা আছে কুমা তো ইস্যু করলে তো মিউজিক করলে তো ইনি টাইম পাস কারণে নহলে বি হবি কারণে না ইনিয়া ভাবে হলে বি কুম্বা কারণে তো মুখান নিচিনা হান কারণে তো এইটো মুখান লাগা মিনিষ্ট্রি মুখানকে মাতি আলা ঈশ্বর মাতি আলা এটা আর ইটু বাই মুখান পেট পালিয়াবি থাকে এজ এ মিউজিক টিচার তো ইনা হুজার কারণে হবি একলা না ভাবি দিবি আর ইনা কোন মহান আর্টিস্ট খান বেশি ফানি তো গানা বেশি ভাবা করে আছে মিউজিক বেশি ইনা আছে কলিবি আর আর্টিস্ট খান তো না আর ইমান আর নাপাই যায় তালাগা ওয়ার্থ না তালাগা কোয়ালিটি বি বেশি না পুঁজি যায় নিচিনা বি থাকে এই কারণে কোনবা দুই তোমার বি মহান পেট পালিয়া বি থাকে এই কারণে লিসনার্স খান গিবি মিউজিশিয়ান একটাকে দেখিলে তো ইনি পয়সা টাকা দিয়া ইনাবি নহয় না এনকারেজমেন্ট বি করবি আর ইনা করে তাকে বি সাপোর্ট করবি ফর এক্সাম্পল ইউটিউব চ্যানেল খান দে কোনবা তো মন দিকে না করাই বি থাকে আছে কলে তো তাই লাগা চ্যানেল বি সাবস্ক্রাইব করবি না নিজের লাগা লোকাল আর্টিস্ট খান স্পেশালি মধু ইউটিউব বেশি ভাবে ইনা করে না নিজের লাগা আর্টিস্ট খানকে লুক ডাউন করি না নহয় কিনা তাহলে আরো আপলিভ করলে লাগে এই হাম বি থাকে এধরনের এই মিউজিক মিনিষ্ট্রি তো গেলে তো বেশি তাকত আছে এই কারণে তালা তাকত বেশি হুজা কারণে আছে নাকি আরো বেশি নেগলেক্ট বি করে এই কারণে নেগলেক্ট না করি কিনা এই লুই কিনা একজন জঙ্গি বি আরো এনকারেজ করে দিব কই কিনা মই তো এই আর লুই কিনা আছে আর মই তো আরো সব মানুষ কিবা কলে মন তো মিউজিক তো হাতিয়ার একটা আছে এই হাতিয়ার তো ভাবার লুবি আপনি কি ভাবি করব আপনি কি বিয়া বি করে দিব ইভিল স্পিরিট কে খেতাও পারে কলে তো এই মিউজিক পারলু কিনা ইভিল স্পিরিট কে বি অ্যাট্রাক্ট করবো বলে চান্সেস বেশি আছে দে করি না না এই কারণে মিউজিক তো কেয়ারফুল বি হবি খুশি বি পাবি এইটু আছে
0: ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমি হান লগা কার্যক্রম দে আহি না মাম ভালবরা সন্দেশ দেওয়ার কারণে আপনি কি বি থ্যাংক ইউ ওয়ান্স আগেন কেনা জানাই দিয়ে আছে
1: ইউ আর ওয়েলকাম থ্যাংক ইউ

0: FM 드래곤 밴. 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good morning. 에드워 아카시바네 코헤마 이티아니 디에스에 1:00 아탈라가 리얼 타임 트래픽 업데이트. 모홍콜라브라 BHQ জংশন দে জালাগা মদুরে ট্রাফিক থাকি আছে PHQ জংশন বা মহঙ্গুলা দে আহিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে এটু লাগা অল্টারনেট রুট থাকি আছে ওল্ড মিনিস্টার্স হিল জেল কলোনি BHQ জংশন বা মেজর জংশন দে জালাগা আর আহা লাগা দুইটাবি লাইট ট্রাফিক থাকি আছে ডিসবিকেট পর রাজু পয়েন্ট দে জালাগা মদুরে ট্রাফিক থাকি আছে রাজু পয়েন্ট পর ডিসবিকেট দে আহিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে এটু লাগা অল্টারনেট রুট তিনটা থাকি আছে ডিসবিকেট রাজু পয়েন্ট বক্স কাদিং এন এস একে সেন্সেস পয়েন্ট আর বুলবারী খুচুজে লোকাল ক্রাউন আর রাজু পয়েন্ট থাকি আছে রাজু পয়েন্ট বা সেন্সেস পয়েন্টে যা আর অহা দুটাবি লাইট ট্রাফিক থাকি আছে হাইস্কুল জংশন বা সেন্সেস পয়েন্টে যা আর অহা দুটাবি লাইট ট্রাফিক থাকি আছে আর এন এস একে জংশন বা সেন্সেস পয়েন্টে যা আর অহা দুটাবি লাইট ট্রাফিক থাকি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস এইটুই থাকিছে আজি ফুজুর লাগা 1:00 আঠা লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আর বি আজি লাগা লাস্ট আজি ফুজুর লাগা লাস্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস পরবর্তী দিয়ে আনি দিয়া হব তো আপনি কোন সব বি টিউন ইন করি কিনা ট্রাফিক লাগা নিয়ম সব মানি কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা ঝুলাবলের কারণে কই দিয়েছে
0: ওয়েফএম ড্রাগন ব্যান
2: 103 মেগাহার্টজ
0: নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট FM 103 megahertz.
1: Hello, good morning once again, my dear friends, my lovely and awesome listeners. Abuni khan sokri program ni swagat kori ase. Akashvani Kohima FM Chagban 103 megahertz te. And it's time once again for your favorite live phone in program, Hindi film songs show. Kutai music, memories, aro your wonderful song request comes together. আপনি খালা হোস্ট আর দোস আর যে তমজন যাত থাকি আছে এন্ড ফর দ্য নেক্সট ওয়ান আওয়ার উই উইল বি এনজয়িং সাম বিউটিফুল বলিউড মেলোডিজ চোজেন স্পেশালি বাই ইউ আওয়ার ডিয়ার লিসনার্স তো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েদার ইউ আর অ্যাট হোম অ্যাট ওয়ার্ক ট্রাভেলিং অর সিম্পলি রিল্যাক্সিং লেট দ্য মিউজিক কিপ ইউ কম্পানি দিস মর্নিং ইউ ক্যান কল ইস লাইভ অ্যাট This phone number 0370-224-3036. Our phone number is 0370-224-3036. That's why you call. Dedicate songs to your loved ones, share your greetings, and make this program even more special with your voice on the airwaves. So keep your phones ready, keep smiling, and let the magic of Hindi film music brighten your day. Right here on FM Chagoban 103 megahertz Akashvani Kohima de we'll take a short commercial break and we will be right back with your calls
3: dawai kisim chulai kine tenga phul khan ke homoi na pungcha age pakhi bole dia khan kha lua kuria nimite manula ga gao de bimar kisim ulai jai alak na hoi kine calcium carbide chuntu onloppi khaile tu amkan laga kolija aru dusra body parts khan dibi cancer ulai jai কেমিকেল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাও নিমিতে পয়সনাস হয়েছে গুইলে ঘুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয় শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে দাওয়াই নাচুলা টেঙা ফল খান্তু সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খান্তু ক্যালসিয়াম কার্বাইড চলাই কিনে পাকিবলে দিয়া খান হব পারে আমাখান লাগা গাও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পড়া তোলাবলে ইয়াদ করিবি ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে
4: ফুড ইনটলারেন্স আর এলার্জিস লাগা সিমটমস টু ভমিটিং ডায়রিয়া পেট বিখা স্কিন র্যাশেস চেহারা জিবা আর লিপস ফুলি যা শ্বাস লবলে দুঃখ পা খান আছে ইটু খান লাগা কারণ তো খা লওয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে খা লওয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকা তো ভাল পারা পুরি লবি ইটু লিখা খান তো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলে বি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি খা লওয়া গাঁতে নামিলা খান তো নাকি নিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান নাখাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তো আটা ময়দা খান নাখাব লাগে খা লওয়া পারা অ্যালার্জিক রিয়াকশন বেশি হইলে ডক্টর লগতে চাই লবি এটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
1: And my dear friends, we have the first caller with us. Hello?
5: Hello?
1: Hello, who is on the line? Achha, Baikun Munda, Ajibi Abani lucky, the first lucky caller thake ase noy?
5: Haan,
1: Aro kini ga, khobor kini ga ase?
5: Moti bhal ase, tumi kini ga ase?
1: Khobor bhal ase, aro kobo, aji du khobor bhal hobo dekhun du ki thunibo mon jay ase?
5: বরসাত 1995 সানবার মুভি তারপর একটা গান আছে
1: বরসাত 1995 মই চাই আছো
5: 1995 নহয় 1997 লাগে
1: 1973 ওকে ইসমে এক ঠিক আছে আর কোনবা গীতটি গেট করিব মন আছে
5: কোনটি গীত আছে

0: Well, my dear friends, আমি এখন আমাদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো হ্যালো,
1: নমস্কার, গুড মর্নিং স্যার।
0: নমস্কার, গুড মর্নিং। কোন কোন কই আছে?
1: আমল বসুমতারী কই আছে স্যার।
0: আচ্ছা, আমল বসুমতারী প্রোগ্রামে স্বাগত করি আছে। আর আজ কি নিগ আছে?
1: থ্যাংক ইউ স্যার। আজি তো ভাল থাকি আছে, ঠান্ডা ঠান্ডা আছে, অলিবি বারিশ দিয়ে আহা নাই, দুই দেখাই কিনা খানা নাই।
0: আচ্ছা,
1: বাদল চাই কিনা আছে।
0: আচ্ছা, আমার ভাল দিন দে, কব কোন গীত শুনিব মন যায় আছে?
1: জিন্দা দিল মুভি পুরা শুনিব মন থাকি ছিল।
0: জিন্দা দিল?
1: হয় হয়,
0: জিন্দা দিল মুভি মই লগতে আছে না, মই চাই চাব। জিন্দা
1: আছে তো, বাজিছে তো, হয় কিনা
0: আছে। আর কোন গীত কব?
1: আগে আগে তুম পিছে পিছে হাম।
0: আচ্ছা, কোন লাগা আগে কোন লাগা পিছে করব মন যাইছে?
1: মানে এইবিলাক গান তো মানে আপনাদেরকে প্রোগ্রামটা প্লে করে যাই থাকি, তো তার কারণে শুনিবলে মন থাকি আছে। আর এইবিলাক পুরানা গান আমি রোমান্টিক ভি থাকি আছে, ভাল লাগে শুনিব কারণে।
0: আচ্ছা ঠিক আছে, দ পিছে
1: আর ভি এনেকা বহুত ফিলিং লাগা আপনি লাগে মিউজিকে ডালিব কারণে আছে।
0: হয় হয় হয়,
1: কিছুমান ফিল্ম তো আমি শুধুনি যে নাই কই থাকে তো।
0: হয় হয় হয়,
1: তো মই গানাতো কিছুমান খাতি লগা খান নাম দেব
0: বিচারিছিল লব।
1: সবচেয়ে পয়লা ভাইকন মুন্ডা, আর বিমল বসুমতারী, আর যোগেন্দ্র রংপি, শিখারী রংভার, বীরেন হংসে, হন্দ্রকাটি মংপি, চন্দ্র তিনু, আর রমেশ পাত্র, রমি পাত্র, লাকি, আর আর কুবিল মেথা, সুনীল পাঞ্চ, আর নরেন মিসাহারি, সুনীতা বসুমতারি, বিজিৎ, কাশিম আলি, সিলিম আলি, সাবিনা বেগম, আর বাহির পাঠাবিছে সিঙ্গাপুর থাকছে রাকেশ, রাম নরেশ, গোল্ডি, পুরন বর্মা, আর প্রেম সিং সসোদিয়া, কেশরি সিং রাজপুত, মঙ্গলাল চন্ডের, আর অবিনাশ তেলি, সবকে।
0: ওয়াও, আমার বসুমতারী আপনি এত লাগা নাম তো লিখি কিনা রাখি আছে না, মনত থাকি আছে?
1: সব মন তো থাকি যায় থাকি, তো সব রেগুলার লিসনার থাকি আছে, সবকার নাম দি জানি থাকিছে, কিছুমান লাগা বি ফোন নাম্বার বি থাকি আছে, সময় সময় কথা বি করা হয়ে থাকে।
0: কেমন ভাল আছে,
1: তো ঠিক আছে। লাগা তাহলে বি বহুত তো কথা করি থাকা হয়, দিনতে একবার হলি দি করি থাকা হয়, আর বাইকন মুন্ডা লগত দি।
0: আচ্ছা ভাল আছে, ভাল আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর কলিং অমল বসুমতারী, শুনিব আপনি রিকোয়েস্ট করে লাগা গীত দে।
1: হয় হয়, থ্যাংক ইউ স্যার,
0: ইউ আর ওয়েলকাম, বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে আমাল বসুমতারী, তাই রিকোয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব জিন্দা দিল ফিল্ম আলকা ইয়াগনিক অবস্থে। মিউজিক দিছে নাদিম আর শ্রাবণ, লিরিক্স সমীর আর অঞ্জন, আর তাই নাম লওয়া সবকে ডেডিকেট করে দিয়েছে।

0: মেনে পিয়ার কিয়া ঠিক আছে আর কোনবা গীত ডেডিকেট করে দিব মন আছে আপনি একলা শুনব আচ্ছা লিলি আপনি কোথায় কই আছে
1: ডিমাপুর
0: বা আচ্ছা আর আপনি কি বার এই নিচি এফ এম ট্রাগবান লাগা প্রোগ্রাম গান শুনে থাকি আছে আচ্ছা আপনি ডিমাপুর কোন সাইড ফালে আছে গীত আমি বজাই দিয়া হব তো শুনে কিনা এনজয় করবি দেই ওকে বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস লিলি ফ্রম চুমুকিটিমা তাই রিকুয়েস্ট করা গীত আমি খান শুনে হব মেনি প্যার কিয়া ফিল্ম রা এস বি বালাসুব্রমণিয়াম আর লতা মঙ্গেশকর অবস্থায় মিউজিক দিছে রাম লক্ষ্মণ লিরিক্স আসাদ ভূপালী

0: Well, my dear friends, আমি এখন ওদের নেক্সট কলার থেকে আছে। হ্যালো
1: স্যার, নমস্কার।
0: নমস্কার, কোন কুই আছে?
1: ধেমাজি আসাম জুলাই মিসাকির ফুয়া বিমল বসুমতারী।
0: ওকে, বিমল বসুমতারী, প্রোগ্রাম স্বাগত করে আছে। আর আজি কিনে দিন থাকি আছে দেতে ধেমাজি?
1: আজি দিনটো অলপ বরখন আইছিল স্যার, ওকে, আর অলপ দুপুর উলাইছে হেলকা হয়ে আছে।
0: আচ্ছা, ভাল দিন থাকি আছে। তো কব তো ভাল দিন লগে কোন গীত শুনিব মন যায় আছে?
1: আজি স্যার মানে মাসুম ফিল্মৰ এইটো টুকুৰ টুকুৰ গীত থাকিছে না,
0: মাসুম ফিল্মত
1: টুকুৰ টুকুৰ বুলি গানা থাকিছে না।
0: আচ্ছা, মই চাই আছে টুকুৰ টুকুৰ।
1: হয়,
0: আচ্ছা, মাসুম কোনটো বলা?
1: টুকুৰ টুকুৰ বুলি গানা থাকিছে না স্যার।
0: আচ্ছা, মই চাই আছে দে। আচ্ছা, আপোনাৰ ৰেডিঅ'টো ইমান ঠিক হৈ যায় আছে। কোনটো বোলা মাছুম আছে? মই চাই আছে টুকুৰ টুকুৰ, য়েছ, দেখিছে কুমাৰ চানু আৰু পূৰ্ণিমা লগা। অ'কে, আৰু
1: বিৰকে কৰিছো স্যার।
0: আচ্ছা, ক'ব
1: আমাৰ ফাৰ্ষ্ট লগা ফাকন মুণ্ডা, ফাৰ্ষ্ট কলাৰ,
0: অ'কে,
1: আৰু অম্বল বসুমতাৰী,
0: অ'কে,
1: অবিনাশ,
0: অ'কে,
1: যোগেন্দ্ৰ এমপি, ৰকুবুলা মিঠা,
0: অ'কে,
1: বৰমবীৰ, ৰমেশ প্ৰজাপতি,
0: অ'কে,
1: বহুত থাকিছে স্যার, আৰু লগতে আপোনাকো অঞ্জলি বসুমতাৰী, সুনীতা বসুমতাৰী, সব খানকো বিশেষ কৰিছো স্যার।
0: আচ্ছা, ঠিক আছে, থেংক ইউ সো মাছ। আৰু বিমল বসুমতাৰী, মই এটা কথা সুধিব, আপুনি কিমান বাৰ ট্ৰাই কৰি না এইটো লাইন পাই আছে? আপুনি কোৱা নিচিনা, আৰু
1: আজি চেণ্টাৰতে দোকানতে থাকিছো, মোৰ লগত আৰু এটা আছে, অৰুণ ব্ৰহ্ম আছে।
0: অৰুণ বৰ্মকে হাই।

0: Well, my dear friends, I'm Michal over the next caller.
1: Hello,
0: কোন কৈ আছে? যোগেন্দ্ৰ ৰম্পী?
1: হয়,
0: যোগেন্দ্ৰ ৰম্পী, আপোনাৰ ভইচ পৰা মই জানি লৈছে।
1: থ্যাংক ইউ স্যার।
0: আৰু আপুনি আজি কি কাম কৰি আছে?
1: আজিতো কাম কৰা নাই।
0: আজিতো কাম কৰা নাই। আপুনি পহিলাবাৰ কথা কোৱাৰ দিব, আপুনি কাম কৰা নাই। দুনিয়া ফিল্ম দে একটা থাকি আছে, দুরিয়ান নাস্তিকিয়ান পান গাইয়ে কইনা আশা ভোসলে আর কিশোর কুমার আওয়াজে খাস কিবা একটা মেমরি থাকি আছে নাকি কব?
1: ভাল লাগে,
0: পুরোনা গানা শুনি কেনা 1968 সাল থাকি আজি আশা ভোসলে আর কিশোর কুমার আওয়াজে। ঠিক আছে, আর কোনবা নাম লব মন আছে?
1: অমল বসুমতারী,
0: ওকে,
1: অক্ষয় জো, ভাইকন মুন্ডা,
0: ওকে,
1: ইরান হান্তে,
0: ওকে,
1: সুভাকে জবি,
0: ওকে,
1: চন্দ্র তিমো, দারাসার বসুমতারী,
0: ওকে,
1: শিকারি রংফা, সুমিল ফঞ্চ, রকুবিলি মেথা, রমেশ পাত্র, রুমু পাত্র,
0: ওকে, ঠিক আছে, যোগেন্দ্ৰ ৰম্পী, আপোনাৰ লগত কথা পাতিছে ভাল লাগিছে, এতিয়া শুনিব দেই। তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আশা ভোসলে আৰু কিশোৰ কুমাৰ অৱস্থা আমি কানি দুনিয়া ফিল্ম ৰা শুনি আব। মিউজিক দিছে সংগাৰ জয় কিষাণ, লিৰিক্স হৰ্ষাদ জয়পুৰী, আৰু এইটো গীত ৰিগেট কৰি দি আছে যোগেন্দ্ৰ ৰম্পী, ৰ নাম লোৱা সবকে

0: দিয়ে ট্রাফিকটো মডারেটে আছে। আলাগ্রাসা লো পারব সেন্সাস পয়েন্ট টু এনএইচএ কে, হাই স্কুল জাংশন আর সেন্সাস পয়েন্ট আর এনএইচএ কে জাংশন আর সেন্সাস পয়েন্ট এটা দুইটার মাজতে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড বি ট্রাফিকটো লাইটে আছে। এটা আছে আপনি খান নিদিয়া শুনলে রিয়েল টাইম দি কোহিমা ট্রাফিক লাগে জানকারী আনি দিয়েছে আকাশবাণী কোহিমা ইন কলাবরেশন উইথ কোহিমা ট্রাফিক পুলিশ। Well, now with that being said, dear lovelies, let's go through the program summary for our second transmission starting off now. In a short while from now, you'll get to listen to our program, SMS Request Program in Western Music. It'll be on air till 4 p.m. From 4 p.m. onwards till 4:30, we have local artists for you. 4:30 to 4:50, it is Rural Connect. 4:50 to 5 p.m., we have local talents. 5 to 6 p.m. we have Yuvavani here at Kaleidoscope, and it will be followed by Western Music. 6 to 7:10 p.m. we have SMS Request Program in Hindi Film Songs. 7:10 to 7:20 p.m. we have Regional News in Agamis, and it will be followed by Regional News in English till 7:30 p.m. At 7:30 p.m. we have Dial a Song, it's a live on-air program in Western Music till 8:45. From 8:45 onwards till 9 p.m., we have national news in Hindi, and it will be followed by national news in English from 9 to 9:15. 9:15 onwards till 9:30 p.m., we have the program spotlight for you. 9:30 to 10 p.m., it is Burana Git in Hindi Film Songs, and that will be the last program for our second transmission. So up until that point in time, I hope you all keep tuning in, because we have all your need for news, music and entertainment. So dear lovelies, as promised, we will be presenting to you SMS Request Program in a short while after this commercial break. So stay tuned in and I'll see you soon.
1: FM Dragoban
2: 103
1: MHz. News, music and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.
3: দংৱাই কিচিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লোৱা কুৰিয়া নিমিতে মানুহ লগা গাঁৱতে বিমাৰ কিচিম ওলাই যায়। আলাগ নহয় কেনে কেলছিয়াম কাৰ্বাইড যোনটো অলপি খাইলেতো আমখান লগা কলিজা আৰু দুচৰা বডি পাৰ্টছ খান দিবি কেঞ্চাৰ ওলাই যায়। কেমিকেল ইটোতে আৰ্চেনিক আৰু ফসফৰাছ হাইড্ৰাইড থাকে আৰু ইটো খাই কিনে গাঁও নিমিতে পয়জনাছ হৈছে কৰিলে কমজোৰ উল্টি আৰু জলপি যায় আৰু পেট ছাতি চুকু স্কিন খান্দে জুলীয়া নিচিনা লাগে নাক মুখ আৰু গলা খান্দে খুজিলি হয় চাঁচ লবলৈ দুপি পাই যায় আৰু মানুহ লগা চুকুবি বিয়া কৰি দিয়ে। দাৱাই নাচোলা টেঙা ফল খানটো চাবলৈ বিয়া থাকে কিন্তু চাবলৈ একদম সুন্দৰ থকা খানটো কেলছিয়াম কাৰ্বাইড চলাই কেনে পাকিবলৈ দিয়া খান হব পাৰে। আমাখান লগা গাঁও নোকচান কমটি হব নিমিতে টেঙা ফুল খান খা লোৱা আগে সদায় ভাল পৰা তোলাবলৈ ইয়াত কৰিবি। ফুড চেফটি অথৰিটি ডিপাৰ্টমেণ্ট অফ হেলথ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ গভৰ্ণমেণ্ট অফ নাগালেণ্ড পৰা পাব্লিক ইণ্টাৰেষ্ট নিমিতে ইছ্যু কৰি দি আছে।
4: নিয়াবে চাগিনে গনালো এইচআইভি টি এ কা খেগে উলে আনি গনি তরা তরন আর হামাবন নাক ভেরি কেন কখেতে কতদে জবে
5: হামা উলে লবন নিকসং নসাতে এইচআইভি গনারি ভ গরকলি কচে কশ নিতে মজাজে তা কসারি আভে মকচে কে নকসাওয়ানি
4: কিরি আবেঙ্গা আজি হামাব কামাক শি মিনেন কপে সানরা
5: নাগালেন্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ভ নজকে হামা চবে
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
0: Hello and a lovely evening to all our beautiful listeners. I'm your Ajay Rangte here, back in the studio to present another brand new edition of SMS Request Program in Western Music. Well, before we get down to business, let me ask you this. How are you this evening? How are you doing? How's the weather out there? I hope you're doing great. And also really appreciate you tuning in right now. And I'm very excited to start off this program as always, because this is that time when I get to listen to your song choices, which is always something very interesting to me. I'll never get tired of listening to your choices. So let's get on with it. All you have to do is be a part of this program.

ট্রাফিক তো লাইট আছে আর সাউথ পাওনা ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেট আছে আলাগ্রাসালো পারব সেন্সাস পয়েন্ট টু NHAK হাই স্কুল জংশন আর সেন্সাস পয়েন্ট মাজতে হলে নর্থ বাংলা ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট আছে আর সাউথ বাংলা ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেট দেখা আছে আলাগ্রাসালো পারব বিলিগ্রাম রোড টু DBS নলিবা হাই স্কুল জংশন টু টি মডেল রোড NHAK জংশন আর সেন্সাস পয়েন্ট মাজতে হলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড টু বি ট্রাফিক তো লাইটে আছে এটা আছে আপনি আনিতে শুনিলে রিয়েল টাইম দিয়ে কইমা ট্রাফিক লাগে জানি আর এটা আগে ভরাই নানিটি বলে আছে লোকাল ট্যালেন্টস।

চব আছে। এতিয়া টাউনস আর সিটিস খানো ফট ডর হয়ে যাওয়া নিচনা থাকিয়া গড় খান ঠিক ডিসপোজাল সিস্টেম ম্যানেজ করবলে নাপারি না দুঃখ পা আছে। যদি সেভারেজ সিস্টেম থাকিয়া নাই কিসে কলে টাউন আর সিটিস এরিয়াস খানতে মানু খান সেনিটারি পিট চুলাবলে লাগে যায়। কোম্বা গড় খানতে তো এটু লাগা ফেসিলিটি বি না থাকি যায়। এনেকা লাগা কেসেস খানতে তো মালিক খান পড়া কমিউনিটি লেট্রিন্স নহিলে বি এক্সট্রিম কেসেস খানতে তো পাবলিক এরিয়াস আর নালাস খানতে ডিফিকেশন করে দে। লেতেরা ফিলাবলে লাগা প্রবলেম তো আমি খান লাগা স্টেট এরিয়াস খানতে বেশি ডর ইস্যু হয়ে যা আছে। বেশি ওলা টাউন খানতে তো পানি যুন্তু টাউন পড়া পলাই না যায় এটু খানতে তো প্লাস্টিক ব্যাগস আর আলাক লেট্রা খান তো পুরা বন্ধ করে না থাকে। গাড়ির রাস্তা তো মনসুন সময়তে ফ্লাট হয়ে যায় কিলে কইলে মহিলা খান পড়া নালা তো বন্ধ করে দিয়ে নহিলে বি পানি তো ওভারফ্লো হয়ে যায়। আমি খান জানিয়া তো সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নাগাল্যান্ডে আহিবলে কারণে রাস্তা লাগা কোয়ালিটি আর এফিসিয়েন্সি তো বেশি জরুরি একটা আছে। বস্তি খান সব তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স লগতে ভাল রাস্তা কন্ডিশনস পড়া কানেক্ট করে না থাকিবলে লাগে। আমি খান জানিবলে পারে তো ফ্যামিলি যুন্তু ইকোনমিক্যালি স্টেবল আছে এটু খানহে আরবান এরিয়াস খানতে তারখান লাগা ফ্যামিলি খানকে স্কুল খানতে পাঠাবলে পারে। এটু কারণে আমি খান বস্তিতে স্কুলস খান আর ভিলেজ এডুকেশন কমিটি

শুনিঠাগা সাববিলাক ইয়াতে আপনার খালা মেসেজেস গানা হিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীতে। তো আজি রাতে প্রোগ্রামটা আইগিনা সামিল হয়ে গিনা সবচেয়ে পহিলা মেসেজ পাঠাই গিনা পছন্দ করেছে ওয়েক আপ সিট ফিল্ম কি গীত গাই আছে কবিতা সেট আর অমিতাভ ভট্টাচার্যা লগা আওয়াজে, আর এই গীত পছন্দ করে গিনা অনুরোধ করেছে সারু পাথর আসাম প্রা ধনঞ্জয়, আর তারপর এই গীত স্পেশালি ডেডিকেট করে দিছে আমাল বসুমতারী, বিমাল বসুমতারী, ভাইকন মুন্দা, রকবিলে মেথা, আখুজ, দুর্গেশ নাগনপুরী, সুনিতা বসুমতারী, অভিজিৎ, অপূর্বা পাতর, হিতেন্দ্র দাস, অঞ্জলি ফাগু উরাং, এন্ড শুনি থাকা সব বিলাক কই গেনা ডেডিকেট করে দিছে। তো শুনিব আর এনজয় করা হব ওয়েক আপ সিট ফিল্ম কি গীত গাই আছে কবিতা সেট আর অমিতাভ ভট্টাচার্যা।

প্রোগ্রাম আগে বঢ়াই আছে আর এইবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে বোকাজান পরা সুনিতা বসুমতারি আর তারপর পছন্দ করেছে কহি প্যার না হো যাই এই ফিল্ম কি গীত গাইছে কুমার সানু আর অলকা ইয়াগনিক আর তারপর এফ এম ট্রাগভেনলা বহুত বহুত সাথীবিল সবকে ডেডিকেট করে দিয়ে কিনা মাং করেছে তো শুনিয়া হব কহি প্যার না হো যাই এই ফিল্ম কি গীত

0: ingadawa HIV elani AIDS tanglan chi shikwa azan zo thungi nisi taro dingji yakchia HIV no chonori na katako gyonjang elan usi khamjo shanjo biawana
1: shiku shi yakchia HIV no chonori echo gyonjang kapeni lithopeni osi okho valai lanlo chakungo nga sung gyojang kanala
0: chaktang gungta nlina vandaw kalo
1: nchijang da shangjo Nagaland State AIDS Control Society yakcham de pyala
2: Intolerance aro allergies laga symptoms do vomiting diarrhea pet bika skin rashes chehra jiba aro lips phulija sas lobole dukpa khana se itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi itu likha khan tu iniga hobo pare may contain allergen nohile bi lactose free gluten free খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি জুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পৰা বানা সামান খান নাখাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা অ্যালার্জিক রিয়্যাকশনস বেশি হইলে ডক্টৰ লগতে চাই লবি ইটো জানকারি দি আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
3: Unitaga Sabilakia ku swagat krese Akishvani FM Trackathon 110 MHz praro Judy apnar kan itihe tune in krese aro ki program jaise apnar kan jankari na hoigina thakise koile mane apnar kan kya ku janai dia se itihe samoyte apuni pasand gana SMS request Hindi Flaming Hits program DSA apnar khan sob aigina program te shamil hobi aru apnar khan la pasandita git khan anurodh koribi moi yate pra bajai dia hobo koigina apnar khan sob ke janai dia se aru jite apnar khan likhe film laga naam likhi bole na pauribi aru gana juntu apnar khan huni bole karne icha ase gana laga title thik thak likhi gina pathai dibi titia moi yate pra khushi pra bajai dia hobo koigina janai dia se Unidaga Sabilla program age barhai dia se aro programot ei bar dusra git karne likhi gina pathai se Fort Mile Dipu Par Chumukidi Mapra Rokoville Metha aro tar pra pasand kori se Dilwale film ki gate gaya se Kumar Sanu aro itu git to specially tar dedicate kori dise Hitendra Da Sunil Pancho Ramesh Patro Akuzo, Chuba K. Jamir, Tsophi Brothers, Jugendra Rongpi, Amal Basumatari, Sunita Basumatari, Anjali Basumatari, Mandira, Bhaikan Munda, Arusop, RJS Khan, Kuigina, Dedicate Kurigina Seto, Exat Honibo, Aro Enjoy Kurahobo, Dilwale Film Ki Gate.

প্রোগ্রাম টি এবার দুসরা গীত কারণে প্রোগ্রাম টি আহি কিনা সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাইছে চেঠে বাবরা বসি আর তারপরা পছন্দ করেছে কুছ কুছ হোতা হে ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক বসি যদি আপনার ইটিয়ালগি বিটিউনিন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করিবি আপনার পছন্দ করালা গীত

উনি থাকা সববিলাক আমি খালা প্রোগ্রাম শেষ করবো কারণে খালি 4 মিনিট বাঁচি কিনা আছে, আপনার খান সবকে জানাই দিয়ে আছে আর বি আপনার খান লাগা মেসেজেস বেশি বেশি আহি কিনা আছে, মই সব লাগাটো লব না পারে, মন দুঃখী নহবি আহিয়া কালি বি আর লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকবলে আছে আর এস এম এস রিকুয়েস্ট লাগাইছো বি আকো আহিবলে আছে, আপনার খান মন দুঃখী নহয় কিনা রুখি থাকবি কই না, আপনার খান সবকে মাপ মাং করি কিনা আর মাং করে আছে একটা মেসেজ লব পারে হলি বি ইটো আগতে কই দিয়া আছে 7:10 হলে নাগামিষ্ট খবর দিয়া শুনব আর আমি খান লকুরা হব 9:30 পুরানি হিন্দি ফিল্ম গীতস প্রোগ্রাম লই কিনা, তো প্রোগ্রামত শেষ দিয়ে আছে শোলে ফিল্ম কি গীত গাইছে কিশোর কুমার আর মানাদে আর ইটো গীতটু ইয়ে দোস্তি হাম নাহি তোরেঙ্গে সাথি আলবেন টপ্ন অনন্তরা গগৈ তোলি বরা বলি বরা রিঙ্কি গগৈ লোহিত বরুয়া রবিন জলেন্ড পাপু অনিল চম্পক আর তার বহুত বহুত সাথি বিলাক আর ফ্যামিলি কই কিনা লিখি কিনা পঠাইছে তো শুনব শোলে ফিল্ম কি গীত গাইছে কিশোর কুমার আর মানাদি।

0: রেকর্ড করেছে। প্রোফাইল ব্রা ধ্যান রাখি বলে জায়গাটি ইন ইকুয়ালিটিস কম করে দিব হেলথ কেয়ার সার্ভিসেস ফরেস্ট কভার আর মিউনিসিপাল সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট মিলাই কিনে দেখাইছে। মিটিং দিয়ে হেডস খান আর আলাগ আলাগ ডিপার্টমেন্টস অফিসিয়ালস খান ডিমাপুর ডিস্ট্রিক্ট বা যোগ লাইছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিমাপুর আজি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 নেশন ওয়াইড ইনিশিয়েটিভ প্রারম্ভ 2026 নিচে যোগা করেছে। অফিসার পরা ট্যাক্স দিয়া খান স্টেক হোল্ডার্স আর জনতা খান লগতে প্রভিশনস আর নতুন এক লাখা এপ্লিকেশনস দি জানা নিদিব আছে। জুন টু এইটো সাল এপ্রিল 1 তারিখ পর শুরু করেছে। কমিশনার অফ ইনকাম ট্যাক্স এপিলস ইমলিমরেন জামিয়ার বা অ্যাক্ট আর ইনকাম ট্যাক্স রুলস 2026 একটা প্রেজেন্টেশন দিয়েছে। জুন পর ট্যাক্স কমপ্লায়েন্স আসান বানাই কেনা ডিজিটাল পর ট্যাক্স দেওয়া খান লগতে সার্ভিসেস সুদাহার করে দিব ভাবনা আছে।
1: Because the government wanted to make the Income Tax Act more concise, easy to read and understand, and to reduce dispute litigation. So the mandate given to the department was that there should be no major tax policy changes, no tax rate changes, simplification without altering any legal nuance, and no disruption in accrued rights and liabilities. So that was the mandate and focus.
0: সিনিয়র অফিসিয়ালস বা ট্যাক্স ডিডাক্টেড ইট সোর্স আর স্টেটমেন্টস অফ ফিনান্সিয়াল ট্রান্সেকশন জোড়া প্রভিশনস খান জানাই দিছে। একটা দরকার হাইলাইটস তো গার সাথে একটা এআই এনেবলড চ্যাটবট বাড়াই দিয়া থাকি কিনা জোন বা ট্যাক্স দিয়া খান লাগা সাবাল দি জলদি জবাব দিব আছে। ডিপার্টমেন্ট বা ট্যাক্স পেয়ার এসিস্টেন্স রিসোর্সেস দি ব্রোশার্স আর ডিজিটাল প্ল্যাটফর্মস গার সিটিও মিলাই কিনা দেখাইছে। Office of the Principal Chief Commissioner of Income Tax Northeastern Region Nijedi Rakya campaign to Northeast states the sat outreach initiative laka bhakti rakya se department ba Indonesia initiative se rural aro dur ilaka khandi barhai kina jankari to akri mal dak dibole ase আকাশবাণী কোহিমার পর একটা মিউজিক্যাল কনসার্ট তো কালি নাগাল্যান্ড কলেজ অফ মিউজিক এন্ড ফাইন আর্টস অডিটোরিয়াম কোহিমারি হোস্ট করে কিনা আকাশবাণীর পর দেশ লগা সার্ভিস দিয়া 90 সাল তো মানা বলে আছে। কনসার্ট তো সাম 4 বাজে আধা পর শুরু করব আছে। মিউজিক্যাল ইভিনিং দি নাগাল্যান্ড কলেজ অফ মিউজিক এন্ড ফাইন আর্টস কয়ার মঞ্চাই ফম আর সেভিনিও ছজো পর মিউজিক আলা কিসম লগতে পেট্রিয়টিক পর লই কিনা ফোক আর ফিউশন মিউজিক খান দেখাবলে আছে। আর নাগাল্যান্ড পুলিশ ব্যাডমিন্টন টিম রা অলপ আগেরই খতম হওয়া সেকেন্ড অল ইন্ডিয়া পুলিশ ব্যাডমিন্টন ক্লাসে 2025-26 লখনউ উত্তরপ্রদেশ দিয়ে বেশি ভালরা খেলেছে। নাগাল্যান্ড টিম পর 8টা গোল্ড 2টা সিলভার আর 2টা ব্রঞ্জ মেডেলস জিতিছে। টিম লোকটি কংগ্রেচুলেট করে রাজ্যসভা এমপি এস ফাংলন কন্যাক পর কেছে কি বেশি ভালরা খেলিয়া আর মেডেলটা আলিবরা নাগাল্যান্ড লোকটি নাম উচ্চা করে দিছে আর স্টেট লাগা খেলারিয়া লাগা ডাঙর ট্যালেন্ট আর মন দিয়াদো দুবারা দেখাই দিছে। খবর শেষে হেডলাইন দুবারা জানাই আছে। গভর্নর নন্দ কিশোর যাদব বা তিল বাঁচাই দিবলে কারণে সিকিউরিটি কনভয়টো কমতি করে দিছে। ইসিআই বা এসআইআর ফেজ থ্রিটো 3টা ইউনিয়ন টেরিটরিজ আর 16 স্টেটস দিয়ে নাগাল্যান্ডটি মিলাই কিনে রাখি বলে জানাইছে। চিফ মিনিস্টার নিপিউরি বা নাগাল্যান্ড লগা ফিনান্সিয়াল দরকার কান্ড ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার লগতে চর্চা করেছে আর কোহিম্বা পুলিশ বা হিরোইন আর ওবিএম খান কাবজা করেছে। এটির লগত আজি শ্যাম লগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি আহিয়াকালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
3: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare and other public services.
2: Let's build a world where stigma has no place.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়াটু গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়াটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: রেনসচে পেতে করি এইচ আই ভি কেচু মেকা মুকি মেজে বা কেতা কো মেজে কে রেগোলা এইচ আই ভি এন্ড এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট টিচি নিকি নিদি থেন নিয়ে হও সে পারশতে
2: লিত কো কে ফে লসে কে প্র দারু কি কো মু মেছ হাতু কো নু এইচ আই ভি থাও নু নু কো হো পেসে মুলি কি তুলা থেজু হাও সে পারশ
1: ইন কো কে চলা হো নি হো টি কে চ বা কি মো কি জ পো চ লিখে
2: দিলি হাও নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কি চানু ভোরিয়া।
3: FM Dragoban
4: 103 MHz
3: News, music and entertainment.
4: This is FM Dragoban
3: FM 103 MHz.
5: Well, lovelies, we have our next caller on the line. Hello.
6: Hello.
5: Hi, good evening, sir. May I know your lovely name?
6: My name is Kevi Lekometa.
5: Oh, Kevi.
6: Yes.
5: How are you?
6: I'm fine. How are you?
5: I'm good. And yeah, can you say bhat kai she?
6: Kai she.
5: Okay, awesome. To kui dewi kundu kana honi mon ja jam ne?
6: We have Aisha by Atlantish.
5: Aisha, of course we have that.
6: Okay.
5: So, any dedication or just for listening pleasure?
6: Yes, my pleasure.
5: Awesome. Okay, I'm going to do that. Thank you for calling. Have a lovely evening.
6: Okay, welcome.
5: All right, we have here Outlandish with the song Aisha as requested by Gabby.

food intolerance aro allergies laga symptoms tu vomiting diarrhea pet bika skin rashes chehra jiba aro lips phuli ja sas lobole duk pa khan ase itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi itu likha khan tu iniga hobo pare may contain allergen nohoilebi lactose free gluten free খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি যোন খান লেকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আৰু দুধ পৰা বনা সামান খান নাখাব লাগে আৰু গ্লুটেন ইনটলারেন্ট থকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা এলার্জিক ৰিয়েকচনছ বেছি হলে ডক্টৰ লগতে চাই লবি ইটো জানকাৰি দি আছে ফুড সেফটি অথৰিটি নাগালেণ্ড

শুনি থাকা সববিলাক আপনালোকে আকাশবাণী এফ এম ট্রাকপেন 110 মেগাহার্টজ পুরানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি শুনে আছে আর প্রোগ্রামটি এবার দুসরা গীত আপনার খান শুনি থাকিছে মুকেশ লতা মঙ্গেশকর আর খরচ লাগা আওয়াজতে শোর ফিল্ম প্রোগ্রামটি শেষ করবলে লাস্ট সময় এফলে পুঁচি যাই আছে তো শুনে থাকা সববিলাক প্রোগ্রামত শেষ জানি দিয়ে আছে শরাবি ফিল্মকে গীত গাই আছে কিশোর কুমার আর আশা ভোসলে।